সঞ্চমান রাখথুরে কু ইকলা ও সামলো আগেব সুমলা অবচ্ছে চুরে আরাকান এগাং ইয়ামু আং খুনে এ কু ইকলা ও ওয়ে সামলো সিট খেপসুম সামলো রে আমিত লাংসি কপমু